0: बस तुमको भाभी
1: दिव्किन मस्चिवकन तुम्पन असवा जान तो चान चुवितन उलारेकी ओच फितेन रामी कुरियांग अच्कमी तोव मारनी फोक फरिंग अति फोक चेक फाम नाच कराज नस कराज नारेकी केता फ्रेक चंग अतिन फोक फोच जुगन सेको फोच मेना मेंच उन लोकन सेको कचिवो फाफा फो त्याको नो त्याको इस त्याको मलोंग अचिक कलोन त्याव कुनियाफा वेलुन तंग अतिन फंगंप्यांग नंदालन फियावान हस तोक नचिंबा आल चिस मान गन आम फो चारन मिफंग आम ओहच नमा फिसिंग स्ना बार बार फो जेच मे सुबिक माई फंतंबार अगजे मना बाद लावा चिमिंजान तोहच velon tagnatin'ny firaisan-kiagna fitiatakalo fitiakany fifankatiavagna natao ôfagna fô zay mahakolontsaigna malagasy manan-kasy tragno tsy misy avaratra ka zay tsy malegniky alôfagna mandonitratra e miray haray fô gasy tatao be zaza gasy tera gasy vô ôtrony menaka na atrodrano tamin'ny razam-be ny azo novaniko laka ny tany naniriany tsara gasy tsara fa raha nikantoko hitondra miakitra ampafantariko ananjy fa tany nipoiroky gasy kara arôvako tsy avôtro tsy foko fa efa agnaty foko ndôsiko aminagnagna satria tanindrazako ka na malaza menty ohatra sahirigna tsy magnino mandonitratra amin'ny rehareha fô za to tsy maignatra karazako
2: narirarirany sasany fotony ny sasany tsy mahafantatra ny lanjany de lanjalanjany foko impitina matika ny lailako magneky fô mavaisatra ny fitiavako ananjy ke tiako za tiako anao tiako zareo de tiako atsika satria raha nianatra de ny fifankatiavagna sy fagnajagnany fihavanagna mampiavaka atsika ke tiako mahita gasy mizaratsiky agnatin'ny hafaliagna maravoravo mahita soroka milanja tongotry mamindra miaraka agnatin'ny fahoriagna ke tsariako ma agasy ana na de amin'ny hafa aza gasy midika fery mamaignatra tsy mety sitragna gasy asandrato ny ampelatagnina fa raha kolontsaigna tsika tsy tokony indraka gasy aza magneky andevozin'ny vôla fa ny vôla tsy mampiavagna fa mampiparitaka e gasy toagna amin'nyorombato ny fombatsika fa aza totao fapasika fa mitadiny verany eka mana iragna aza mbidiny tanindrazagna taninao fa lasa tsisy levegna na nytaranaka e ovao rano balany fahavalinao mba tsy hanimba ny hasagna tokony anaranaka e aza matahotra fa zagna ariny inao koa tsy hagnampy anao ny magnitra indrignany hafa e aza miagnatra karaza

0: क्लास तुम कवा भी
1: आओ के नरो ये जकाचन उमेंच के जान फित किसना ना पेचका अमनरियो जान हनु पुन फोक मलगास नुने चुना नरियो फचुन तो पुन फोक मलगास तदिजो फपेसा बाओ के नरियो आरे मानना तंबेरना ड्राइक्चा अम फोक मलगास इसाइले इनरियो Eta mbahoaka ny nentina namola volana ny politika mpanjakana izay hotanterahinareo ary ny feom-bahoaka dia feon'Andriamanitra. Aoka tsy hivadim-pitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha, handroba ny harem-pirenena, hanao herisetra, hanao kolikoly. Tsy namanareo amin'izany izahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindram-po. Ny tako fanovana tantera ny vahoaka malagasy, aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany. Takiana manokana aminareo arak'izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany. Ireo fepetra voalaza ireo dia takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana. Meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona.
0: Saotra tompoko lahy, saotra tompoko vavy.

0: गिलास तुम कुफा भी
1: इति रेसका ना सिफुक्तान 15 सिफुक्तान दिया आउका जो तो ना रोम बांझा बता आउका जो तेन रीन फटेना सुल्तेना ने निफुतने हुआ आर्या तेना तुपना रेक्टे निफुतने हुआ मिला सुल्तेना तेना मा सुल्तेना न्यूले निफुतने ने आर मिला अतो चिकावे पतार्क तेना मा तार्क अलिकिन वो का न्यूला ये निफुतने आउका चे अनाउन फनाउन देवालु या ना रेव ये फाउला ना चांगा देवालु हुआ De indro mbola ho averina ireo ihany izany hoe tsisy mihitsy izany lay fanavaozana tsisy lay fandovana raha zany zavatra izany no mbola ataonareo mampalahelo a mampalahelo satria tsy misy mijely tsony ny olona neny fotony eny fa zary atao ahotendrena indray lay sefokotany nefany isan'ny tolomantsika isan'ny tolomany olona ary isan'ny joroan'ny olona ny fandefasana an'izany fifidianana sefokotany izany azadinontsika fa izany sefokotany izany dia manana andraikitra goavana sy lehibe eto amin'ny tany sy ny firenena ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika satria izany sefokotany izany a no mampiditra ny olona ao anatin'ny lesim-pifidianana izany sefokotany izany no mikirakira tanteraka an'io lesim-pifidianana io mizala tanteraka andreny ataontsika hoe carte d'électeur ireny zay asorony tao afaka zay ampidiriny ao na tsy ao ary tafiditra ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika izany sefokotany izany azadino ihany koa fa manana andraikitra lehibe sy goavana izany sefokotany izany eo amin'ny fampandrosoanay fotony io
0: Sotra tombokolahy, sotra tombokovavy.